0: চতুর এক পেরায় না গোড়া বললা ইয়া চতুর বললা
1: এক চতুর নার করকে সিঙ্গার এক চতুর নার বড়ি হোশিয়ার মেরে মন কে দ্বার ইয়ে ঘুসত জাত আপনে হি জাল মে ফসত জাত হম মরত জাত আরে আয় আয় আয় আয় আয় আয় আয়।